438.6 মিটার, অর্থাৎ 684 কিলো হার্টজ থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আজ রয়েছে লোকগীতির আসর মাটির সুরে গান। তার আগে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই উক্তিটি, যখন অন্যকে বোঝানো মুশকিল হয়ে ওঠে তখন নিজেকে বুঝিয়ে নেওয়া উত্তম। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই উক্তি দিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারে? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীর উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জে অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা বা পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল 1 থেকে 3 মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2 লাখ টাকা এবং জাতীয় স্তরে 5 লাখ টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন। মাই ওয়েবস এ যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 1 আগস্ট থেকে 31 আগস্ট 2026-এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে। শ্রোতা বন্ধুরা, এবারে বলি শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকী নিয়ে দু চার কথা। শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকী আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় ও আবেগঘন দিন। ক্ষুদিরাম বসু 1889 সালে 3রা ডিসেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার মোহবনী গ্রামে জন্মগ্রহণ করেন। অল্প বয়স থেকেই তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। তিনি ছিলেন ভারতের অন্যতম কনিষ্ঠ বিপ্লবী, যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। 1908 সালের 30শে এপ্রিল বিচারক কিংসফোর্ডকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ঘটনায় তিনি অংশগ্রহণ করেন। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্য দুজন নিহত হন, তবুও ক্ষুদিরাম গ্রেপ্তার হন এবং তার বিরুদ্ধে মামলা চলে। বিচার শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1908 সালের 11 আগস্ট, অর্থাৎ আজকের এই দিনে, মাত্র 18 বছর বয়সে তিনি হাসি মুখে ফাঁসির মঞ্চে ওঠেন। তার সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেম সমগ্র জাতিকে অনুপ্রাণিত করেছিল। প্রতিবছর 11 আগস্ট তার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সরকারি উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। তার জীবন থেকে আমরা দেশপ্রেম, সাহস, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা পাই। শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান ভারতের স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শ্রোতা বন্ধুরা, এবারে বলি ওয়ার্ল্ড স্টিল প্যান ডে নিয়ে কিছু কথা। বিশ্ব স্টিল প্যান দিবস প্রতিবছর

11 আগস্ট পালন করা হয়। এই দিবসের উদ্দেশ্য হল স্টিল প্যান বাদ্যযন্ত্রের ইতিহাস, সাংস্কৃতিক গুরুত্ব এবং বিশ্ব জুড়ে এর জনপ্রিয়তাকে তুলে ধরা। স্টিল প্যান বিশ্বের একমাত্র আধুনিক অ্যাকোয়েস্টিক বাদ্যযন্ত্র যা বিংশ শতাব্দীতে উদ্ভাবিত হয়েছে। এর উৎপত্তি ক্যারিবিয়ান অঞ্চলের ত্রিনিদাদ ও টোবাগোতে। প্রথম দিকে ব্যবহৃত তেলের খালি ড্রাম থেকে এই বাদ্যযন্ত্র তৈরি করা হতো। পরে এটি উন্নত রূপ লাভ করে এবং আজ বিশ্বজুড়ে সঙ্গীত শিল্পীদের কাছে একটি জনপ্রিয় বাদ্যযন্ত্র হিসেবে পরিচিত। স্টিল প্যানের সুর মধুর, প্রাণবন্ত এবং বৈচিত্র্যময়। এটি লোকসঙ্গীত, জ্যাজ, শাস্ত্রীয় সঙ্গীত, পপ এবং আধুনিক সঙ্গীত সহ বিভিন্ন ধারায় ব্যবহৃত হয়। বিশ্ব স্টিল প্যান দিবসে বিভিন্ন দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত পরিবেশনা, কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। এইসব অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে এবং অন্যান্য বাদ্যযন্ত্র সম্পর্কে জানানো হয় এবং এর ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। এই দিবস আমাদের শেখায় যে সঙ্গীত মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সংস্কৃতির বিনিময়কে শক্তিশালী করে। স্টিল প্যান শুধু একটি বাদ্যযন্ত্র নয়, এটি সৃজনশীলতা, ঐতিহ্য এবং মানুষের সংগ্রামের প্রতীক। বিশ্ব স্টিল প্যান দিবস উদযাপনের মাধ্যমে আমরা বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতি সম্মান জানাই এবং বিশ্ব সঙ্গীতের এই অনন্য সম্পদকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার করি। আকাশবাণী শ্রী বিজয়পুরম উদযাপন করছে হর ঘর তিরঙ্গা 2026। স্লোগান, আসুন একত্রিত হই, আসুন উদযাপন করি হর ঘর তিরঙ্গা 2026। গর্বের সাথে আমাদের দেশ উদযাপন করছে একসাথে। আপনার পতাকা, আপনার গর্ব আমাদের দেশ। হর ঘর তিরঙ্গা পোর্টালে তিরঙ্গার সাথে সেলফি আপলোড করুন। www.harghartiranga.com দেখুন এবং ভারতের একতা ও গর্বের সবচেয়ে বড় উদযাপনের অংশ হন। ডিজিটাল প্রচারে অংশ হিসাবে জাতীয় গান বন্দে মাতরমের বাণী স্বয়ংক্রিয়ভাবে আপলোড করা ছবিতে ভেসে উঠবে। অভিযানের সময়সীমা 9 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত। আসুন আমরা সবাই মিলে হর ঘর তিরঙ্গা 2026কে মহাসমারোহে সফল করে তুলি। শ্রোতা বন্ধুরা, এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল, এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি রানীচাঙ্গা আগামীকাল সকাল 6টায় শ্রী বিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি বারাটাং আগামীকাল সকাল 6:30 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি রানী লক্ষ্মী আগামীকাল সকাল 6:30 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 9টায় স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি স্টেট আইল্যান্ড আগামীকাল সকাল 7টায় শ্রী বিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি জলিবয় আগামীকাল সকাল 7টায় শ্রী বিজয়পুরম থেকে ভায়া শহীদ দ্বীপ, স্বরাজদ্বীপ, স্টেট আইল্যান্ড, কদমতলা, লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হল। শ্রোতা বন্ধুরা, এবারে লোকগীতির আসর মাটির সুরে গান। আজ চোখ নিয়ে কিছু কথা বলবো, সঙ্গে থাকবে গান। বাঙালির চোখের প্রশংসা সকলেই করে, আর চোখ হল মনের দরজা, মানুষের জীবনের অন্যতম অংশ এবং এর মাধ্যমেই মনের বিভিন্ন সুখ দুঃখ, আনন্দ, ভালোবাসা ইত্যাদির অনুভূতি ব্যক্ত হয়। প্রকৃত

সৌন্দর্য বাহ্যিক চেহারা নয়, এটি হৃদয় ও আত্মায় অবস্থিত। এটি চোখেই প্রতিবিম্বিত হয়। বিশ্বাস করে যে তার চোখের পলক তার হারিয়ে যাওয়া মার্বেলগুলির প্রতিচ্ছবি হতে পারে।

চোখগুলি বুঝতে পারে যা বোঝার জন্য মন প্রস্তুত। কখনো কখনো মনে হয় যদি অন্যের চোখ দিয়ে আমরা নিজেদের দেখতে পেতাম, নিজেদেরকে ঠিক কিরকম লাগে। চোখের মাধ্যমে সৌন্দর্য লক্ষ্য করা যায় আর ব্যক্তিত্ব হৃদয় দিয়ে লক্ষ্য করা যায়। চোখের দৃষ্টি রবে তারার দিকে আর মাটির উপর থাকবে পা, তাহলেই এগিয়ে যেতে সহজ হবে। নিজের চোখে দেখা জিনিসের উপর ভরসা রাখতে হবে। একটি প্রাণীর চোখ একটি দুর্দান্ত ভাষা বলার ক্ষমতা রাখে। একজন নির্বোধ তার বিচক্ষণতা ধরা দেয় অন্যের চোখে।

আপনি যখন উদ্ধার করেছেন এমন কোন প্রাণীর চোখের দিকে নজর দিলে আপনি সাহায্য করতে পারবেন না, বরং প্রেমে পড়বেন। একজন মানুষ তার চোখের ব্যবহারের অভাবের অর্থ এই নয় যে তার দৃষ্টি নেই। জীবন চোখের পলকের চেয়েও দ্রুতগামী, তাই সময় থাকতে সব ঠিক করতে হবে। প্রকৃতি যা অস্বীকার করে মানুষের চোখ তা প্রকাশ করে দেয়।

চোখ কখনই চুপ করে কিংবা স্থির থাকে না, চোখ সেটাই বলে, ঠোঁট যেটা বলতে ভয় পায়। সৌন্দর্য চোখকে মুগ্ধ করে, তবে ব্যক্তিসত্তা সন্তুষ্ট করে হৃদয়কে। চোখের যে ভাষা রয়েছে তা কখনো পরিবর্তন হয় না, কেননা তা সর্বত্র একই। প্রত্যেক মহান ব্যক্তির পিছনেই একজন নারী সর্বদাই নজর রেখে চলেছেন। আমরা আমাদের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে চাই, তবে এটা ভুলে যাই যে চোখও কথা বলতে পারে। চোখ কখনো শব্দের চেয়েও বেশি কিছু বলে ফেলে। আলবার্ট আইনস্টাইন বলেছেন, কম সংখ্যক মানুষ চোখ দিয়ে দেখে এবং মন দিয়ে চিন্তা করে। উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, সকলেরই দুটো চোখ রয়েছে, তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয়।

সম্পর্ক হওয়া উচিত চোখ আর হাতের মতো, যেখানে হাত ব্যথা পেলে চোখ অশ্রু ঝরায় আর চোখ অশ্রু ঝরালে হাত আলতো ছোঁয়ায় মুছে দেয়, যার সাফল্যের দু চোখ জুড়ায় প্রতি পলকের গল্প বুনি, স্বপ্ন ছোঁয়া স্বাচ্ছন্দ্যতার দৃষ্টিতে সেই তো নয়নের মণি। উজ্জ্বল চোখ সহজেই আকর্ষণ করে, কিন্তু মনের গভীরে তাই স্থায়ী হয় না। যে চোখ ভালো মন্দ দুটোকেই সুস্পষ্টভাবে দেখে সেটাই যথার্থ চোখ।

জ্ঞানী লোকের চক্ষু সকলকে ভালোবাসার প্রসারতায় ভরে, সচেতন লোকের অসংখ্য চোখ আছে। উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, প্রেমের চোখ দিয়ে নয় কিন্তু মন দিয়ে দেখো। যখন হৃদয় নিচে থাকে এবং আত্মা ভারী হয় তখন চোখ কেবল অস্ত্রগুলিরই ভাষা বলতে পারে। কখনো কখনো আপনি নিজেকে অন্যের চোখে দেখে না দেওয়া পর্যন্ত নিজেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না। যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না, আসুন আমরা চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায়।

এই গানখানির সঙ্গে শেষ হলো লোকগীতির আসর মাটির সুরে গান। এর সঙ্গে শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু মৃত্যুঞ্জয়। আজ তাহলে আসি, নমস্কার।